0: কিভাবে বুঝলেন? নেমে গেল, নেমে গেল বাতি, সব বাতি নেমে গেল, বাতি তো নিতেই হুজুর, সব বাতি বাতি শেষ হয়ে গেছে হুজুর, এদিকে ভোর হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে হুজুর, এক্ষুনি সূর্য উঠবে,
1: সূর্য উঠবে
0: আগে হুজুর, আচ্ছা আমি জানলার পর্দাগুলো সব সরি, সূর্য উঠবে

0: জীবন ডাকছে।
1: আপনি পারবেন না অভিজিৎ, আপনি পারবেন না।
0: আমার শোয়ারের পোশাক
1: আপনি পারবেন না অভিজিৎ,
0: আমার চাবুক

কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পরে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে।